0: नमस्ते भाइयों और बहनों, है तेस में दिन वेक आज बुधवार के दिन वुंस्ता होक्तंत मई की 13 तारीख 2026 साल में इस वक्त होते होते तो होएगल 6:30 3 म्यूजिकल मिनटन ओवर 6:30। वेलकम टू द शो दैट ओपन्स योर आईज, द शो दैट स्पेल्स अ लॉट ऑफ एंटरटेनमेंट, सो स्वीट एंड सो नाइस, उजाला का मजा ऑफ यंग ट्रेंडी एंड एडुकेटिव। वे स्टार्टन द वेक अप एंड अपडेट शो।
1: Maandag tot en met vrijdag, jawel, iedere morgen van 7:30 to 9:00, Ujala Kamaja, met nieuws, updates, uw horoscoop, het weerbericht, verkeersinformatie, diverse tips en heel veel andere leuke dingen, afgewisseld met trendy hits en way back memories. Het is altijd gezellig en je blijft vlak hier, uw gastheer, Satish Ramdat Misir, Ujala Radio. It's hot, hot, hot.
0: Het is een mooie, rustige ochtend vanochtend en ook vanuit mijn gezellige zendstudio's wens ik u deze mooie ochtend een vrolijke, frisse en gezegende ochtend toe. En uiteraard een van harte goedemorgen, zonder zorgen, Jahabia program. Kesunti hai hiya waha ideroede, kone kone kan kan me, ghar ghar me, sagro sagro, altijd vroeg of vroeg, se bere se bere ke junie.

Humeri so to beta sa klinka original here of the Draai Tafel film Maya Kagana hamne aapko sunai. Mensen, mensen, kinderen, is wacht de hotte hotte te hoigel. Saat beginnen met nou een minuut. 9 muzikale minuten voor 7. En ik heb voor je ready een oldtimer bij Manade. Ik non-filmi gana hem aapko sunaenge. Jep aap je gana ko sunenge. To yaad aenge Afros ke zamana. Suriname के पहला रेडियो स्टेशन जो रहा आफ्रोस वही के जमाना में से निकाल करके गाना हम आपको सुनाएंगे

या लड़की बड़ी अनजानी है। अभी आपने सुने हैं उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय एंड मेरा शो में। यहां से हम ला रहे हैं आज का हेडलाइंस, द हेडलाइंस ऑन फंडा बुधवार 13 मई के लिए। जो मदीन अभी वो अदमिया ही अंदर आएगा जिसके साथ हम ये प्रोग्राम बनाने वाले हैं, आनंद चंद्रिका सिंह माता तिजदान जो मदीन तू जाने तो आइसन बकेंद नेलोंगर ऑफ बकेंद सुरीनामर एम बीएसर ऑफ बीएनर। दिस या Hij neemt zijn tijd, dus we wachten gewoon even rustig op hem af. Maar aardkissen met jaar. Onderzoek naar explosies bij D66 hoofdkantoor richt zich op mogelijk terroristisch motief. Nasleep van grote datacenterbrand in Almere blijft onderwijs, zorg en openbaar vervoer raken. Abettelijk. En natuurlijk politieke druk loopt op rond woningbouw, stikstof en veiligheid. Agi Michalke, Dunia Bharke, Samitjaar, nieuwe Russische aanvallen op Oekraïne na eindelijk tijdelijk bestand. Spanningen tussen de Verenigde Staten, China en Taiwan lopen verder op. Meneer Trump, Aur Ugelhega op bezoek bij de president van China. Vanaf vandaag tot en morgen. Ja, zoektelijk maar per regan. Iran zorgt opnieuw voor nervositeit op energiemarkten. Ja, de prijs blijft maar stijgen. Eurovision in Vienna begint onder zware politieke en veiligheidsdiscussies. Zometeen 60 seconden met Hamier, Samatjaar, Pura, Kusran en Walleghe. कभी शाम ढले हम आपको सुनाने को जा रहे हैं कॉफी चाय में दक्षो में नया मई हैगा द मान मई सो फवाख्त कि मोई वेर हैगा गर्म रहेगा मैं दिट फॉल्ट वाल एम बेंजी टेक हो कॉफी चाय में दक्षो नेम एन कॉफी कॉफी ऑफ een slok van je koffie, ja. Of van je thee. En blijf rustig. Luisteren naar Ujala's Koffie Chai middag.

या लड़की बड़ी अनजानी है, अभी आपने सुने हैं उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय एंड मेरा शो में, यहां से हम ला रहे हैं आज का हेडलाइंस. द हेडलाइंस ऑन फंडा बुधवार 13 मई के लिए. जोमदिन अभी वो अदमिया ही अंदर आएगा जिसके साथ हम ये प्रोग्राम बनाने वाले हैं. आनंद चंद्रिका सिंह माता तिजदान जोमदिन तू जाने तो आइसन बकेंद नहीं लॉन्गर ऑफ बकेंद सुरीनामर एम बे एसर ऑफ बे एनर. दिस या Hij neemt zijn tijd, dus we wachten gewoon even rustig op hem af. Maar, aardkissen met jaar. Onderzoek naar explosies bij D66 hoofdkantoor richt zich op mogelijk terroristisch motief. Nasleep van grote datacenterbrand in Almere blijft onderwijs, zorg en openbaar vervoer raken. Abettelijk. En natuurlijk politieke druk loopt op rond woningbouw, stikstof en veiligheid. Agi Michielke, Dunia Bharke, Samantjaar, nieuwe Russische aanvallen op Oekraïne na eindelijk tijdelijk bestand. Spanningen tussen de Verenigde Staten, China en Taiwan lopen verderop. Meneer Trump, Aur Ugelhega op bezoek bij de president van China. Vanaf vandaag tot en morgen. Ja, zoektelijk maar. Iran zorgt opnieuw voor nervositeit op energiemarkten. Ja, de prijs blijft maar stijgen. Eurovision in Vienna begint onder zware politieke en veiligheidsdiscussies. Zometeen 60 seconden met Hamje, Samantjaar, Pura, Kusuna en Walleghe. कभी शाम ढले हम आपको सुनाने को जा रहे हैं कॉफी चाय में दक्षो में नया मई हैगा द मान मई सो फवक्त कि मोई वेर हैगा गर्म रहेगा मैं दिट फॉल्ट वेल एम बेटी टेक हो कॉफी चाय में दक्षो नेम एन कॉपी कॉफी ऑफ een slok van je koffie, ja. Of van je thee. En blijf rustig. Luisteren naar Ujala's Coffee Chai.